ছমাসকু থরে থরে থাইরয়েড টেস্ট করা পড়ে। হাইপার থাইরয়েড কণ এটা হচ্ছে দরকার ঠু অধিক হাইপার থাইরয়েড হরমোন ঝরিবা। এর সিমটমস কণ আপনার ভোক অধিক হওয়া, ভোক অধিক হওয়া সত্ত্বে আপনার ওজন কমিবা, দেহাত থরিবা, ছাতি ধড়ধড় হওয়া, কিছু কেসেসে আখি বাহারকু আসিযা, এসব হচ্ছে হাইপার থাইরয়েডর লক্ষণ। এপরি কেসে বি আপনার থাইরয়েডর টেস্ট করা যায় FT3 FT4 TSH, যেটি TSH লো থাকে, FT3 FT4 অধিক থাকে। এটা টিকি কমপ্লেক্স ট্রিটমেন্ট ইয়ার হাইপোথাইরয়েড অপেক্ষা। এথিপাই কারণ জানা পাই বেড়ে বেড়ে ইমিউন এক্সামিনেশন করা পড়ে, বেড়ে বেড়ে থাইরয়েড স্ক্যান বি করা পড়িপারে। ট্রিটমেন্টে ইয়াপাই গোটে মেডিসিন দিয়া যায়, এটা বি আপনার কন্টিনিউসলি কিছু দিন খাওয়া পড়িপারে, আটা 4-6 উইকলি আপনার পুঁ টেস্ট করা যায় থাইরয়েড নর্মাল হয়েছে কি হয়নাই বলে। বেড়ে বেড়ে এই আন্টি থাইরয়েড মেডিসিন্র বহু সাইড এফেক্ট থাকে, সেপরি কন্ডিশনরে আপনার অন্য থেরাপি যেমন সর্জরি কিংবা আবলেশন দরকার পড়িপারে। তৃতীয় কারণ হচ্ছে গয়টর। গয়টর কারণ মাল্টিপল হয়েপারে, আজকাল ইমিউন সিস্টমর ডিরেঞ্জমেন্ট সেটা হচ্ছে মেন কারণ। তাছাড়া আয়োডিন ডেফিসিয়েন্সিরে বি আপনার গয়টর হয়েপারে, জেনেটিক কিছু প্রবলেম থাকলে বি গয়টর হয়েপারে। মেন কারণ গয়টর হল কি এতে 1-2% চান্সেস থাকে কি এটা কর্কট রোগ হয়েপারে। সেইপা কৌশি বি গয়টর হলে আমি প্রথমে থাইরয়েডর টেস্ট পঠাই থাও, তাপরে গোটে আল্ট্রাসাউন্ড করে থাও। আল্ট্রাসাউন্ডর কিছু দেখি করে আমি কথা FNSE which is fine needle aspiration cytology, যেটা কি ছুঞ্চি পরীক্ষা সেটা হব কি হব না আমি ডিসাইড করে থাও। যদি থাইরয়েডর ক্যান্সার বাহারা তাহলে তার মেন ট্রিটমেন্ট হচ্ছে সর্জরি।